0: রাত্রে আটাই
1: হাতলে হাই FM.LK
2: বেহেস নিবর্ণ রিদ্ময়া www.liveFM.LK